কোনো কথা হবে না আর কাজে। Don't be a Glock 40. Serial number reads Bravo Uniform Charlie X-ray 301 BUCX 801.